পুলিয়ে হাই পাওয়ার কমিটি আতামি রি ভেরিফিকেশন অফ এপিএসটি সার্টিফিকেটস নন এপিএসটি অফস্প্রিং ইস্যু আইএলপি ফ্রেমওয়ার্ক এন্ড রিভিউ অফ আইএলপি লা ইলিগেল ইনফিল্ট্রেশন মিওলো গন্দা হোক চিমাপা মাপাকা আন আতামি কাকা কাদ দোপা মলিলা মত হেলা সোশ্যাল মিডিয়া পোস্ট হো কেকোলা মদো হোসেকা কমিটি আতামি বুজোকা অরুণাচল ইন্ডিজিনিয়াস ট্রাইবস ফোরাম সিবিওস আপসু এসটি বাচাও আন্দোলন কমিটি গভর্নমেন্ট অফিসিয়ালস লা লিগেল এক্সপার্ট আতা আগি হোকা মিটিং দুকু মস্কো হো লুজসেলা মত হোসেকা কমিটি আতামি ক্যাবিনেট মিনিস্টার র্যাঙ্ক কনে হোক লিডারশিপ পা কাকদোপা মুকিন্দো হোসেকা কমিটি আতা হো এআইটিএফ আপসু এসটি বাচাও আন্দোলন কমিটি লিগেল এক্সপার্ট রিসার্চ স্কলার লা উমেন রিপ্রেজেন্টেটিভস আতা হোক দুবাসেব দোলা কামি গিরোপা পাতলা মকিন্দো হেলা হোসেকা দিগো হো আইল মন্ডিয়ালোলিয়েপা অফিসিয়াল নোটিফিকেশন পোতামি বিলিন্দোপা মুচকেলাতে চিফ মিনিস্টার লুকোলা মদো অরুণাচল প্রদেশ স্টেট ট্রান্সপোর্ট সার্ভিসেস এপিএসটিএস কা ইয়ং আলিয়াঙ্গন গোল্ডেন জুবলি সেলিব্রেশন সোনমি বুজো খনসা হো ডিপুটি চিফ মিনিস্টার ইনোগ্রেট মুকো বিলা মত হো এপিএসটিএস হ 1975 আঞা হো খনসা হো কলা বাস গাড়ি তাঞ্জ কন্তলা এপিএসটিএস বাস সার্ভিস মি হাত জাপা হারি বলা মত হো ডিপুটি চিফ মিনিস্টার স্টেট হোপা কা নীতি পাকা বাস সার্ভিসেস রেস্টুরেন্ট বাস রোড সেফটি অ্যাওয়ারনেস বাস লা নীতি লাকজারি বাস আতাহ তঙেমি হাদোপা জান্দা কাকিলা মত হোসেকা গোল্ডেন জুবলি সেলিব্রেশন মি আলো লোহে হেমি সোলা মকিনো লাতার লোকোলা মদো হোসেকা এপিএসটিএস কা গোল্ডেন জুবলি সেলিব্রেশন মি সোলা রানপুর রোড সেফটি হেলা মারাথন রেস হারকাসন কোনে মলামি বুজো মগলা মত হোসেকা মারাথন রেস হারকাসলা মনুমি ট্রান্সপোর্ট লা রুরাল ডেভেলপমেন্ট এন্ড পঞ্চায়েত রাজ কা মিনিস্টার অজিং তাসিং প্লেগ অফ জান্দা কাকিলা মত হো মো আগি হো এমএলএ কম এডভাইজার টু হোম এন্ড ট্রান্সপোর্ট চাকাত আবতর বুজোকা প্রোগ্রাম মক হো দা বোলা মত হোসেকা মারাথন রেস মক হো আনো আবজে পাবলিক বুথ মিউ স্টুডেন্টস ইউথস লা পোসা পোসা ডিস্ট্রিক্ট আতঙ্কা পাবলিক মলাহ পার্টিসিপেট মোলা মত চিফ ইলেকটোরেল অফিসার অফ অরুণাচল প্রদেশ পবন কুমার সেন কোর্ডিনেশন মিটিং দুকুং কোনেমি অরুণাচল প্রদেশ লেজিসলেটিভ এসেম্বলি ইনফরমেশন এন্ড পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট লা দূরদর্শন কেন্দ্র আতা আগি হো বুজো নির্বাচন ভবন ইটানগর হো মগলা মত হোসেকা মিটিং দুকুং মুসকো হো সিসিকা ইলেকটোরেল রোল মিকা স্পেশাল ইন্টেনসিভ রিভিজন মগ নিকা দিগোমি লুকোগলা মত হো সিও দূরদর্শন আইপিআর লা অল ইন্ডিয়া রেডিও আতাহ এসআইআর কা দিগোমি বুথ মিউ আতামি আনো আয়াপা লুকোদোপা লিকিন্দো হেলা লোলা মত ন্যাশনাল কমিশন ফর উমেন বিজয়া রাহাতকার প্রোটেকশন অফিসার্স ওয়ান স্টপ সেন্টার কা মিউ আতা কনসেলার লা খুবে অফিসার্স আতাম্পা কা ট্রেনিং লা ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম মুখ কোহো বুঝো আবোলা মত হোমো উমেন্স নিমহিমে মিউ আতাম্পা কা কামলিন ডিপার্টমেন্ট আতামি আইন তঙেপা লিম্বো পাবাসদোপা লিকিন্দো হেলা লোলা মত হোমো গভর্নমেন্ট অফ অরুণাচল প্রদেশ ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন লা ট্রেনিং মুখ বো মিউ আতামি আনো আয়া মুগ দো হেলা আসান দলান লা লোলা মত হোমো হালুগরা কা আয়াসা কোপা মলাঞ্জা ডিপার্টমেন্ট আতামি আইন তঙেপা লিম্বো পাবাসদোপাতর তনসরলা লোলা মত ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট রিভিউ কম ডিস্ট্রিক্ট লেভেল মনিটরিং কমিটি কা মিটিং দুকুং কোনেমি ইস্যাং ডিস্ট্রিক্ট কা ডিসি সোনালিকা জীবানী চেয়ারম্যানশিপ পা দুগলা মত হোসেকা মিটিং দুকুং মুসকো হো ইনেকুন এপ্রিল পোলো হো কা সেন্ট্রাল লা স্টেট গভর্নমেন্ট কা স্পন্সার মন স্কিম প্রজেক্ট মন আতামি নতাম্পানা মুবদন হমি তাকাতার আসলা মত হোসেকা মিটিং দুকুং মুসকো হো আইএলপি লো এন্ড অর্ডার পাবলিক ডেলিভারি সার্ভিস ট্রান্সপোর্ট সেফটি লা রেভিনিউ জেনারেশন কা দিগো মলামি তাগলু মোসালা মত ও হসপিটাল আপগ্রেডেশন ডিস্ট্রিক্ট সেক্রেটারিয়েট বিল্ডিং লা টুরিস্ট ইনফ্রাস্ট্রাকচার
project menengka digo atamalami tailo mosala mete hodisi melanja department atami project mula donu atami myodbitolaka doko ho ano ayapa pujabila modopater tonsarla lula mete siang apa multipurpose project somka digomi public booth mi atami ayapa chenata kinupa alo lonye public awareness com and community engagement program mi ano ayapa pangkangka limba atangho megla mete ho limbagra mi atami atoka chenata de manu atami takakela ho luko ludarla mete ho somka digomi ano ayapa jingkindupa seka digohoka kenempota information booklet pota malami limba mi atami kakadopa khela mute hoseka program mukko ho avje limbagra mi atanghe participate mobola takahala ala munyate sroka puilu ko sane hamkane si akashvani itanagar sisi tanubushaimi mulimbali kapyopa liganta changka mio diasi inka marampa laka bisnemi tapakindo

0: ว่าตัวพลอนซ่อมมันก็มากินหลายของสองไฟมันตอนแรกพลอนอะบาดเจ็บสำนักฝุ่นนะยัย
1: নাই আকাশবাণী ইটানগর ডিব্রুগর মিডিয়াম ওয়েভস সিপাক সিপসি চমসি মিটার্স হোক পাক চেচে ভা কিলো হার্টস মাই নাই চালাং খামতাই খামতি হাওনে কো মায়ো মানে ওয়ানচিনে লংনি পি তৈ সং হিং পাক সাউ তো নাই ইংরাজি পি মাই সং হিং সাউ হো কৌ খাম লোক নাং প্রিয়া লং ফয় মাই হানাই থং তিখা প্রেসিডেন্ট মং মায়ানমার হিকচি ইউ মিন অং